0: Good morning, itu Agashwani Kohima. Pujulaga khobor puria sim kunglongla. India ro Nordic desh kanti Norway, Sweden, Denmark, Finland aru Iceland pra ekta green technology aru innovation strategic partnership de bilateral jury uthai dise. Shri Modi pra tisra wala India Nordic summit Norwegian capital Oslo di jakali jukla pasudi ekta joint press meet de janai dise. Pradhan Mantri Modi pra koise ki Nordic desh kan pra India di investment kuria tu ja dikati 200% pa uthi jaise.
1: 10 वर्षों में हमारा बायलेटरल ट्रेड लगभग 4 गुना बढ़ा है. नॉर्डिक देशों के इन्वेस्टमेंट फंड भी भारत की रैपिड ग्रोथ में अहम साझेदार बन रहे हैं. पिछले एक दशक नॉर्डिक देशों से भारत में निवेश में लगभग 200% की बढ़ोतरी हुई है. तेजी से बढ़ते ट्रेड एंड इन्वेस्टमेंट ने भारत की ग्रोथ स्टोरी में तो योगदान दिया ही है, साथ ही नॉर्डिक देशों की अर्थव्यवस्थाओं में भी बहुत सकारात्मक भूमिका निभाई है और हजारों नए जॉब्स क्रिएट किए हैं.
0: প্রধানমন্ত্রী মোদী বা কৈছে কি ইন্ডিয়া আর নর্ডিক দেশ কান মাজুদি জুড়ি বা একটা নতুন গোল্ডেন ইরা আনি কিনা অল্প সময় আগে দিয়েছে চোয়া ট্রেড এগ্রিমেন্টসটি ট্রেড আর ইকোনমিক পার্টনারশিপ আর ইন্ডিয়া ইউ ফ্রি ট্রেড ডিল মিলাই দিছে. আতঙ্কবাদীদি শ্রী মোদী বা কৈছে কি দুইটা সাইজ পরা সাফার পরা মিলাই কিনা নো কম্প্রোমাইজ নো ডাবল স্ট্যান্ডার্ডস দি খাড়া করে আছে. আফসার দি কথা করে প্রাইম মিনিস্টার্স কান নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড আর ডেনমার্ক পরা ডেমোক্রেসি লাগা ইকি ভ্যালুস ভাগ করবলে রুলস বেস গ্লোবাল অর্ডার আর বদলি করে থাকে দুনিয়া দি মাল্টিল্যাটারেল ইনস্টিটিউশনসে জরুরি হিসাব বদলি আনবলে কমিটমেন্ট বাড়াই রাখিছে. দুনিয়া দি ইন্ডিয়া লাগা ইজাত থাকিয়া মানি গেনা তাই খান বা নাই দিল্লির মিল মিলাপ উঠাই দিব দরকার রাখিছে কিলে মানে দেশ খান বা ইকি ভ্যালুস আর বিশিদ ঝাঁকরা আর গ্লোবাল কন্ডক্টর লগা দুঃখলুকুটি সামনা করে আছে. একই সময় দি প্রধানমন্ত্রী মোদী বা পাঁচটা দেশ সাফার দি নরওয়ে, সুইডেন, দি নেদারল্যান্ডস আর ইউএই দি যাই কিনা তাই লাগা অন্তিম ভাগ দি ইটালি লাগা ক্যাপিটাল রোম দি পৌঁছিছে. ইন্ডিয়ান রেলওয়ে লাগা ইলেকট্রিফিকেশন টু 99.6% কাভারেজ আর 69,873 কিলোমিটার্স ওপর পৌঁছিছে. এটু সাল মার্চ ডাকি ইন্ডিয়া পর ব্রডগেজ নেটওয়ার্ক লাগা ইলেকট্রিফিকেশন পুরা কামিয়াব হয়ে গেলা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা

0: Governor Nand Kishon Yadav para Shanti aru Unnati tu Nagaland karne anurodh kuri dise aru Chief Minister Nipirio tu state level Disha meeting tu chair kuri dise itia pura khobor President Drupadi Murmu para aji kushi ki Viksit Bharat laga manzil tu pabole aru samaj ke age loi jabole tu officers khan para age bari kuribole lage digdar logo samna kurigna tai pora itu kushi jitia ekta IAS officers group 2024 batch khan pora tai ke aji rashtrapati bhavante matise president tu kushi ki jawan officers khan tu huile kisim kisim hobida tu pabo alak alak fields khan te kam kuribole aru specialized areas te matha kurigena expert team ke loi jabo shrimati murmu kushi ki ekta fasla lobole naparya tu huile morality logo constitute nukure tai pura kushi ki thik thak laga fasla tu huile public interest logo juri thake aru order banai kina rakha tu morality laga osol matlab ase Micro, small and medium enterprise MSME laga Union Minister Jitan Ram Manhi pura aji Longland district te unnati laga kam aru central sarkar scheme laga implementation upor review kruje ekta meeting district officials logo chumukidima te rakhya same Shri Manhi pura MSME related kam khante bhal pura implementation kuribole laga zaruri tu kushe aru mil milap kurikena manu laga welfare aru economic te uthibole matise tai pura sarkari karikram khantu thik homoite grassroots top panchayat dibole matise tai pora aru kotha tu rakhi dise ki center aru ministry pora etia bi modot tu di thakibo longland district laga sob unuti laga kam nimite meeting tu huile alak alak departments khan laga official pora bhag loise tate jari thaka projects achievement aru dikdari laga reports khan tu present kur dise visiting central team pora kuise ki review laga manzil tu huile grassroots te unuti kam khante lagi thaka tu assess kuribo aru sob findings khan tu prime minister laga office te submit kuribo aru lagi thaka action nimite concern union minister ke bi dibo meeting ke kotha kurikina mla aru dp db longland laga chairman a phongshi phompura people centric welfare scheme karne center ke dhanyabad tu dishe aru kheti bari swas shiksha rural te unuti aru self employment khan laga initiative kam opor koi dishe tai pro chief minister laga microfinance initiative aru PMEGP ke bhadai dishe rural jagate entrepreneurship ke modot kura karne review tu hoile national oil palm mission agriculture livelihood aur infrastructure te unuti opor kurise itu piche te union minister pra ministry of MSME laga niche te ekta review meeting tu rakhise NICS KVIC koi board laga state officials laga MSME DFO logote union MSME Minister Jitan Ram Manipura aji center sarkar laga commitment tu rakhi dise north east te unuti kuribole tai pura kuise ki prime minister Narendra Modi tu north eastern state khan ke khali border jaga ase koina nasai hoile bi ekta zaruri jaga india laga unuti culture aru strategic takot nimite longland district laga review meeting lowa piche te tai pura akashwani news kohima logo kotha kurikina union minister pura sob phini mon khushi laga tu junai dise district khan laga progress upor tate connectivity aru law and order situation bi ase tai pura department khan pura local officials laga chinta upor koise tate health ase jun tu district te personal bishi komti thaka nibite msme laga upor tai pura khadi aru village commission aru koi board ke modot kuribole anurodh kur dise aru koise ki pradhan mantri yojana tu huile district te etia etia pura lakho kuri dibo longland te bishi industrial aru development potential ase koina union minister pura koise ki detail report to hoile center ke submit kur dibo itu jagate industries to banabole
1: the whole main kah sakta hu ki jo ye jila hai hamara longley usme bahut kuch aage karne ki zarurat hai koi industries ke bare mein baat kiya koi bada industry ki baat nahi koi kahi gayi ki yahan par hai lekin sambhavnaen hai uske bare mein bhi hum log report karenge ki yahan par industry establish ho
0: আপনি খান তু আকাশবাণী কোহিমা পর দিয়া খবর শুনি আছে তাজা খবর জলদি পাব কারণে আমি খান না এক্স হ্যান্ডেলস AIR নিউজ এলার্টস আর AIR আন্ডারস্কোর কোহিমাতে ফলো করবি আপনি খান পুরা ইটু খবর তো নিউজ অন এয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল AIR নিউজ কোহিমা পর শুনি বলে পারিব ওয়েলকাম ব্যাক আপনি খান সাম লাগা খবর শুনি আছে গভর্নর নন্দ কিশোর যাদব পরা আজি কৈছে কি নাগালেণ্ড কে উঠিবলে লাগা কামটো হইলে শান্তি সুরক্ষাত আৰু উন্নতি এছে কৈছে নাগালেণ্ড পরা একটা মিডিয়া ডেলিগেশন যোনটো প্রেস ইনফরমেশন ব্যুরো পরা লেট কৰি কিনা এক্সপোজার থ্রি বিহারতে যা পিছতে তাই খান কে কথা কৰি কিনা তাই পরা প্রদেশ লাগা ডাঙৰ হবিদা যোনটো নেচারেল লাগা সুন্দৰ আছে আৰু তাতে তাই পরা মিডিয়া লাগা রোল ওপৰ অৱেৰনেছ আৰু

0: পাবলিক কে জানিবলে লাগা কাম অপর কুশে বিহারতে উন্নতি লাগা কাম তে তাই পড়া সাইকেনা কথা কুড়ি শ্রী যাদবটু কুশে কি লম্বা চুলি বলে কাম মন দিয়া লাগা লিডারশিপ আর ভাল পড়া প্ল্যান করা পলিসিস টু হইলে জরুরি আছে লং টার্ম আর সাস্টেইনেবল বিকাশ কারণে গভর্নর টু হইলে পি আই বি নাগাল্যান্ড কে ভাদাই দিছে এক্সপোজার ট্রিপ টু ঝরকার করার কারণে তাতে আর কুশে কি ইনিকা লাগা কাম খান পড়া ইন্টারস্টেটে বুঝাবুঝি টু মজবুত করে দিব পি আই বি নাগাল্যান্ড মিডিয়া এক্সপোজার টু বিহারতে যা টু মার্চ 16-21 করেছে আর তাতে কি লোকেশন টু ভিজিট করেছে যখন আছে পাটনা নালান্দা রগির ভোডিয়াগা আছে ইতুলই না হেরিটেজ ট্যুরিজম আর ডেভেলপমেন্ট সাইট বি চাইছে চিফ মিনিষ্টার নিফিউরিও পড়া আজি কোহিমাতে স্টেট লেভেল দিশা মিটিং টু চেয়ার করেছে একটা সোশ্যাল মিডিয়া পোস্টে তাই পড়া কৈছে কি মিটিং টু হইলে সেন্ট্রাল স্পন্সর স্কিম লাগা ইমপ্লিমেন্টেশন অপর রিভিউ করেছে কোঅর্ডিনেশন কনভার্জেন্স টু ভাল করবলে আর ঠিক সময়তে ওয়েলফেয়ার প্রোগ্রামস খান দিলাই দিবলে শ্রীরিও পড়া ডিপার্টমেন্ট খান লাগা মাজতে কোঅর্ডিনেশন টু মজবুত করবলে লাগা দরকারি কৈছে ডিস্ট্রিক্ট লেভেল কমিটিস লাগা অ্যাক্টিভেশন আর প্রদেশ লাগা সব জায়গাতে ভাল লাগা শিক্ষা দিবলে দেশ লাগা সব জায়গাতে কুড়ি থাকা আই ই সি ক্যাম্পেইন জান ভাগিদারি সবসে দূর সবসে পেলে তু নাগাল্যান্ড লাগা আলাগ আলাগ ডিস্ট্রিক্ট খানতে কুড়ি যায় আছে ইটু ইনিশিয়েটিভ লাগা মঞ্জিলটি হইলে সরকারি ওয়েলফেয়ার স্কিম খান উপর অ্যাওয়ারনেস বানাবলে আছে আর ট্রাইবেল মানু খানকে সার্ভিসটু ঠিক পুঞ্চিবলে কুড়ি আছে আর আলাগ কুড়ি কেনা দূর জায়গা খানতে ভেনারেবল ট্রাইবেল গ্রুপস নিবিতে কুড়ি আছে ফেকতে ডিপুটি কমিশনার রশিথো মুরি পড়া আলাগ আলাগ ডিপার্টমেন্ট হেডস খান লই কেনা আজি ক্যাম্পেইনটু লাখ করে দিছে ক্যাম্পেইনটু হইলে যাকালি জেনেবততে লাভ করেছে তাতে অ্যাওয়ারনেস ড্রাইভ টু হইলে মে 25 পড়া শুরু করব যুন ডিস্ট্রিক্ট লাগা আলাগ আলাগ জায়গাতে করব লংল্যান্ডে প্রোগ্রামটি হইলে মনডে পড়া শুরু হয়েছে আর তাতে ভিলেজ লেভেল অ্যাওয়ারনেস ড্রাইভ হেলথ ক্যাম্প আধার এনরোলমেন্ট ওয়েলফেয়ার স্কিম ফেসিলিটেশন আর গ্রিভেন স্ট্রিট ড্রেসল সেশন খান থাকিছে সেন্সাস অফ ইন্ডিয়া 2027 লাগা নিচেতে ফিল্ড ট্রেইনার্স খান কারণে তিন দিন ম্যান্ডেটরি ট্রেনিং প্রোগ্রামটি হইলে আজি কোহিমা পড়া শুরু হয়েছে তাতে পার্টিসিপেন্টস খান টু কোহিমা চিমিনিউ ওয়াখা আর সেনেট পোটো ডিস্ট্রিক্ট খান পড়া আছে ইনাগুরেল সেশনতে কথা কুড়ি কিনা এস ডিও সিভিল সার্ডার সেক্রেটিও সোলো পড়া কৈছে কি সেন্সাস এক্সারসাইজ টু ডর রোল টু চলায় ডেভেলপমেন্ট প্ল্যানিং কারণে আর ঠিকঠাক ডাটা কালেকশন লাগা জরুরি অপর কই দিছে এ ডি সি ও ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশন মাথাং কি থাং পড়া কৈছে কি 2027 সেন্সাসটু হইলে পাঁচটা লেভেল ট্রেনিং স্ট্রাকচারতে থাকিব ইউনিফর্মিটিটু ঠিক করবলে তাইপর ঠিকঠাক সেন্সাস ডাটাটু জরুরি আছে পলিসি ইমপ্লিমেন্টেশন ইকোনমিক প্ল্যানিং আর নেশন বিল্ডিং কারণে মিলাই কিনে 36 ফিল্ড ট্রেনার্সটু চারটা ডিস্ট্রিক্ট পড়া ট্রেনিংতে ভাগ লই আছে আর মৌসমতে ইন্ডিয়া মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টটু হইলে এতিয়া আবি বারিশটু গিরিবলে লাগা ফরকাস্টটু করে দিছে নর্থ ইস্টার্ন স্টেটস খানতে ইটু লাগা হাফতাতে ডিপার্টমেন্ট পড়া কৈছে কি নাগাল্যান্ডটু হইলে ভারী বারিশটু আলাগ আলাগ জায়গাতে থাকিব 22 পড়া লইনা 25 মে খবর সেইসতে দুবারা হেডলাইন্স প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কৈছে কি বিকশিত ভারত নিমিত্তে অফিসার্স খানটু দিগদারি লব সামনা করবলে লাগে ইউনিয়ন এম এস এম ই মিনিষ্টার জিতান রাম মাহি টু লংল্যান্ডে উন্নতি লাগা স্কিমস ওপর রিভিউ করেছে তাতে ডিস্ট্রিক্টটু উঠিবলে সুবিধা আছে গভর্নর নান কিশোর যাদব পড়া শান্তি আর উন্নতি টু নাগাল্যান্ড কারণে অনুরোধ করে দিছে আর চিফ মিনিষ্টার নিফিউরিও টু স্টেট লেভেল দিশা মিটিং টু চেয়ার করে দিছে আজি রাতে লাগা নাগামিজ খবর ইমানতে শেষ করব শুনি থাকিবি কালি পুজোর 7:25 নাগামিজ খবর আনি দিব শুনি থাকি সবকে ভাল দিন হবি।
1: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV infected and affected persons.
2: The Act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare, and other public services.
1: Let's build a world where stigma has no place.
2: This information is brought to you by Nagaland State AIDS Control Society.